0: Yan Akashwani Tura somoy da usni ko pajiung ha ye somoy ni bakona simang health health program ko tani somoyo Dr. Montu e sangmani asthma ding mun khat de gana ni ko knang namat gen
1: ya somoyo angana sibagna asthma sa ni ko kalupi angana skaya ya asthma ramaya asthma ra banoni bauni ongba asma yan kha sopni biati onga kha soppa thungni lungs nyana lungs kpa uni biati mungsa onga aro ya asma ko mana hon dong tho gija guswani rangsi sok kijani rangs to ga mani aro rangs na ba ne ngani ko mana ya asma ko rokom rokom bostu rangchi je kai phulni bibal rangchi khasun kpa balwa biri cigarette rungani walkuchi আচুনি আলমুরংচি বা মাতপুরংনি খমুলরং বা মেসাকপা বস্তুরংচি ওঙাটকমানা ওয়াকনচঙা এলার্জেন বা এলার্জিক নিমঙা ইয়া এলার্জিক ওঙানি সোমায়ো ইয়া আসমারা আচুনি খাসোপরা খাসোপনি রংস্তানি রামারং ছোনাঙা আরুনো বালভারং নামেন আপনা মানজানিমন বালওয়াকো রংমতঙ্গো বালওয়ানি রামারং গামা ওকনচঙা উইজিং নিয়াগানা আরো রংসুকি সক্কিজানি দঙা ওয়া বালওয়া ছোনানিং বালওয়া খন আমি মানজানি মরা রাংস থুকজানি দোয়া নাকেন কাসনে কাসনে ইয়ার বালওয়ানি রামারাঙ্গার ছোনরো রঙে রাংস না মানাং মানাং রোজা নাকে ইয়া আসমা সারা সারনিরা বাসক কবাদে আরিতা মিনিট রংস দোয়া যেখানে মিনিট গনি বা মিনিট থাম বা মিনিট খং বা মিনিট চিবংনি যাবন রাঙনা দোংম আন্থাং থাঙান নামাং ফ্লায়া দাকিং বা বাসক কবাদে ইয়ার সারনি রাঙার মিনিট রাঙনি সাল রঙনা সকা আরও সাল রঙনি যা রঙনা সকা নাকেন ইয়া সানি আনচং জে সমায় বা জে বিয়াপবা দোংব ছাগরংনা মানায় ছাংসা ইয়া আসমা সাগপা মানলে আসমা কো মানাহদে উয়া ছংনি ছং ইয়া আসমা নি রংস্তা নেঙানি মানরং বাতা আরও ইয়া আসমা সানি মানাহন আনচংনি খাসপনি বালওয়া রামারং রূপমা আর দাসিও আগান বাগামন গতা মেসাকপা বস্তুরং খুরংস্তাপাহদে পানাহন ওয়ার ইয়ার পংপা বালওয়ানি রামা রং আরও বাতের পমাতা নাকেন রংস্তনা মানং জারোর বাতা উনি আসল সা বালওয়া খো রংস্তনা নিঙানি খো মানা ইয়া বালওয়ানি রামা রাঙারা আপছনা হা বাক্সানা রূপমানি গমন রংসিত কপা বালওয়া খো নাপাংনা আরও ওংখার পাপুলনা ছম্পেয়ানি খো মানা ডাকে সা আনছং ইয়া আসমা সাগরা রংস্তনা নিঙানি খো মানা আরও রং দেখে রংস্তো গামা সাউ সাউ নি গামফুগেন আরও চেলাও নিন আসমা সাগবা মানলেই রংস্তাও খুনাও দে আনছং বিয়ায় ইয়া আসমা কো আনছং আজকরং দে বা মঙ্গলং দে লেং সা নি বাগানা ইয়া আসমা সানি কো মানাহন রংস্তা নিঙানি আরও রংসি চকজানি গুসানি বা কাথং চেলনি আপছেন খাতানি বা অংবাতা আনছং চেলাং বাসক আপছনাকা আপছনাগি বালওয়ান মানজাগদাকা নেকমনি ইয়া আসমা সানি কো মানাহন আনজং সামসাকনা নাঙা ডাক্তার রংচি আঙে ওয়ামুনি মাইরাক কাবা সামখো রঙ নামগেন মাইরাক কাকো দাকো নামগেন গরম খুব আনজং খুবাদিন খুব আনা নাঙা ইয়া আসমা লালগমন মানরং না বাতি বিসারঙ্গ নকনা মান বাতা ইয়া আসমা কো রুতে সাগপা বিয়াটি আরো মামং নেকানি গ্রিয়ান চাঙ্গি থাংলামা মানায়া বিশা মতঙ্গ সাহবা ওম বাসা কবত বিসারং নে বাংমাতা সালন ইয়া আসমা সানি কবা বাংয়ে নেঙে নকচা নিবা ওয়ামংনি মা ফাসা ওয়া মাংনি রংস্তাবো খুনাইম মাইবা উইঙা আরো গুসুয়াবা আলোমালা নোমানি গুসা আরো বাসকবারে ছাংনি ছাং সাথাই থায় আরো নেকে ডাক্তার মাংবা সামরাঙ্ক না হবা ওয়ারং আরো বাসকবারে ছাউ থায় নাকেন বিশা ও আসমা সাগপাখো বাসকবারে দালা হবা আটক থাঙান মানফলে বলসি বাঙা হাউসা ওয়ারংখো ছাউ থায় সানসপি বিশা মতঙ্গ আসমা সাহা নাকি আসমা সাইম নামফলা হা বিনি বলসি খা আসমা সাজা জক নাকি বিনি জেনসল ওয়া বিশা বলসি চিৎসাত্রাম ওহাদি আসমাকো মানথাইনবা দোয়া ছাউ থায় নাকা ছা ছাউ সাইমং বা রিলাপস নে গান দিবা নামে সামসাকে সামনো দে ওয়ামং জঙ্গি থাকা গমকান আসমাউনি জকনা মানা নাকি জেনসল আসমা সাহন আনছং মংবাতা সালন সামনাঙ্ক রঙা সামসাকচা নামা হাও দে নামা হানি গমন সামনাঙ্ক রঙ্গিচা দোয়া হা উনি গমন সাই সানি কোবা আনছং বাসকোবাদে মানফুল থায়া ছাউ থায় উনি গমন সামকো জে সামকো আসমানি সামরাং দাউদি মাঙা হাবলং আরো নাম নামা সামরাং কাতা হা 스카고데 낙플레이 사무랑 농자심다 오데 왕아 사무랑 남나마랑 카타 와랑 코 숨삭게 닥터랑니 쿠파테기다는 거데 아로 마이테타 살나는 나랑겐 아로 사무랑 곰토 마이코 닥나랑겐 마이니 겔나랑겐 와랑 코 남메케 닥터랑 코 승이라 에문 코 남메 산노데 야 아스마라 안증나 마음은 냉내까니 그리엔 만데라 사스파 사고바라 남플레 남메 장기 닥나마나 근데바 Warangko semsak jawde, adumurangci asma sagapa mande, adumur darak ba biapci yangode, baluan namgija ko warang jake polluted yarango dongayode, ba nangni bagan rango, nangni sara rango, pul bibal rang balmuteng somayo, tega cu jega, tega cu bibal balmuteng somayo, lechu bibal balmuteng somayo, warangko rang stapeode, aida ya asma ko anceng namat namat jana madongwa, ni ba warangko semsak ke dongode, warangko semsak ke dongode, jekai, pul bibal samuteng, bibal balmuteng somayo, anceng kuskarang ko tepe rang stode. Anjungni gengtengci rang wa bibalang ni polen nang nang kana cenga warang ko polen nang napcau de anjung ia sauni nam namme jokke dong nama naiken aro naken nukko dong gepa asma sagepa mandeni sepango sauba biji siget cengo de wa wal kurang napagi meng asmara cauta nama naya naken biri siget cengo ba manderang asma sagepa manderang sepango mamung salba rang nau nabe warang ko akan bo dia mandi dasma saya nak song kasapai yang muni kangun biri sikit tu mungkin apa? Wah nak yang dau de, anjing government tu public place rongo, biri sikit tu kan ni ko camping ha, nengtang manca biar orang cili angin nengtang mana, ba apal mang bang orang ngode, biri sikit tu ngara, rongo ba kepala ngode koso jawa ni ba anjing mandi jen mau biri sikit tu ngayo de, ia nak ke sagap aja kay, dasi mizau akan angah acute bronchitis ni kemen bronchitis pawan biri sikit tu kan ni ko manal tu bata. Asparang ba biri sigar tengni wal kurang kurang stone warang warang ni manal tu bata ni kuman warang ku isap isap tau anjung ni Indian ni government Indian ni sokari sigar tengah ni ko champeng naba hukum ko niam ko tak kaha yan pelakan anjung langstani ekuit berangkat coba langstani ramani biati asma ba anjung langstani ramani biati yang ko champeng ni dah anjung semsak kat sisi champeng nama na arus semsak kau deh ya sani ko ram namba manja. Ya ko agane plakon motela aro online dire debo somai ko nani mun a motela
0: na simang dr montu isang mani astmani mun kandiganin ko na sona man ha taw jol jol na simang wellborn marak arni dolni dokada mani rang ko na skana man gen

0: scuba ji michibon asimang spotlight prom ko ba knasogin sku kulachiyo vivid party program ko ba asimang napsa station ko nile kats khagin walni chikung baju hindi ko barang ko chikung baju min pong au english ko barang ko pon khame chikung chikon chikung kulachiyo asimang vivid party programo chai ko knasogin jerang kon dile station ko asimang nile kats khagin yanda tamni program rong a tok sain chaman no dopaji min pong au asimang shillong station ko tas khag pa chko barang ko knasona magen yan akashwani chura yan akashwani chura na simang namang sao yatani ko yatna mandir akumat nakrak pa india ni prime minister shri narendra modi uni chang chasa kolachi sni gpa man ki bat pa gisikni khatha ko khnalo august chani kolachi thari ko wono bibar sal ni chisa bajio asongi mandirang na kan parakat ken apsan kon achkuchi pes ka ganas kha pa ko joljon la simang khna sona man gen phsatai athamni chet bajio achkuchi pes ka ganas kha pa aganas kha pa ko na simang khna so taina man gen na simang chingni station ni program rang ko rachagni so prikitam point tham sa mite medium wave bahaza sa rachagni kolachi kitam kilohertz so fm rachasa sa points ni megahertz aro news on air app katak na so naman gen yan akashwani tura
1: Oi ruga maine san arawa dut khunta kin skhaya
2: plus f chin ko ninga chimoi
1: ye plus f ni gumun on tisa thangat naman gen ma
2: nama siama jen salon a chani rang ko chaun bn ko lakat kapa mangrakat kapa aro chuong pa vitamin rang dong jaon mandeni chanchiani ko bulgriata aro bn bimang ko manu mata uni gumun sa chani rang ko brion plus f chin nang pa ko sa brebo uno vitamin aro iron gnang bn bimang ko mangrakat na aro an sing baljoke rakhina gata chani bostu rang ko brion plus f ni chin nang pa ko sa brebo yako commissionerate of food safety meghalaya shillong ni kata uyate
3: বেওয়াল নিকা নিয়ারা নেচিক রং জঙ্গি থাঙানি মংসং থেলাইগ বাকুয়া নিগমন ওং থেলাইগি পা নিরা নানা রংথা লানথালে দোয়া নিয়ারাল টুবেয়া আউজ্রুংবো আর নাকি বেওয়াল নিকানি জাকাল গপা রং বদল না সখাং আর জামানো সাবন সিজাক সুজ্রুংবো ইন্দাক মতং সময় ছিনা আগ্রী নংচিকা নোয়াস্তানি রং আর সাবন রং গেলবো
4: আনথাঙ্গ রংথালে আর দুংথাৎনা গতা বেওয়াল নিকানি জাকাল গপা ফেট্রং বারা রং খুন্থাব্রি বা দোক প্রাকন বদল জুংবো আর আগত ছায়রা বতপো মন্দিনি জঙ্গি থাঙানি মেচেক বেওয়াল নিকা নিয়ারা নাং চুমা ওংআ হাই আনচিয়া খো নিংরা এ রং থালে আর রাসং ছায় রা
3: নামগপা গানিয়ারা নাকো নি না বছিঙা উনি গমন রিপিংস খরং আর নুকটাং মন্দিরং বাকসা ফারাক কে নাগান গ্রপো
5: Yang hujan mani namganina National Health Mission Department of Health and Family Welfare, Government of Meghalaya yatenga.
6: চাবি না রাবাও
7: ইয়া দোকানি চাবি বাবা ইয়া নং বাইক নি চাবি আর ইয়া লোক নি চাবি
6: আয়া ইয়া কেওয়াইসি নি লেখা রাংবা বেঙ্গে ফ্রাকন দং থাং থাং নাঙা গমক নি খামনান কেসা চাবিয়ান ছোলে দে নামাচাম
7: গমক নন ছোলে গপা সি কেওয়াইসি আইডি দোবা নাংনি একাউন্ট বক্সা ছাপা তুমন কেওয়াইসি খন নাংনি বেঙ্ক সি কেওয়াইসি রেজিস্ট্রি ও কাপাস খাগেন জিওনি খন আ দং থাং মনছা গপা মংছি ব্রি দোবা সি কেওয়াইসি আইডি নাম্বার খো মানগেন আর ইয়ান প্লাগ বেঙ্ক রাঙ্গো আর ফাইনান্সিয়াল ইনস্টিটিউট রাঙ্গো ছোলে গপা ওয়া ইয়ানি অর্থোরা না আ বেঙ্গে সাও কেওয়াইসি আপডেট কা হাও কপনো আপডেট খানা নাংথাই যাওয়া হা
8: আরবিআই আগানা নালজকবা ব্যাংকিং না কেওয়াইসি না নিসখাংপা জাকুদি আনি ওয়া

0: mong đi rong khol gop tak kabra ra sa uni ge man rong khol lang bang bia chnga bang a rong khol lang khon nape ni man ha chnga thang thang ba nda ke ya sakri mong mong on chni ni ke man nape ni ge man rong khol lang dam bri dong ha
1: cha ya lu ma di dis na skin a chum ya sakri ra thurauni bai da che lao aro ya ra ya sakri bia pra banu man cha
0: ya sakri bia para a chung thura uni dalu ge ta chokphot donar yang en ba dalukon apakija chokpotona jojor yangin ba chokpotoni jakasi chipa khakija onar yangi khakija bazaroni kilometers ni mang koila rama dunga koila rama ko jachi yangna mana gari dungjodi sokai dukan sokai anda gen ba basa ko bade gari rang ya dungle koila gari rang bar yang phana manaya anda gen ba badiba sombai ramode uchi rama namutung sombai ramode aran khari ramode bas sangkuba watta chum diba da o roro de watta ha diba chunga thang thang de bike ko sar yanga da ken ba chugmuk kilometer ko de anga ga nak nak ta de da o man jenga diba chokphot kha khija bazar ni kilometer sni ma sakriona ri anga mana
1: acha mathela didi na chuma nga sakriona ri angi mai mai ko na chuma sakriyo nu pa ya ko khna tu sing ba pengang na mai ba namguni ko
0: มันเกลียงกะดวงนี้มันขาสะไผอาสักเรนี่ก็มันนาทาลาพอดิมเทลวีจุมอาสักริเจยังวันดาสยังยากะนะกะตาสักริสงกมกันนุชุรงคอลระกบะบิยาปงะนดเกโรชุมนังนี้นีทูยังวันนี้โคดึกนากะตานัมเบกบะบิยาปงะอารอยาอาสักริโอมงซอมะเตดารอรวันซึงทนารามอนานุพันเทยานุพันเทนาอาสักริโคมงซึงะอารอยานุพันเทยาระกาละกันซึงนีเปวัลดักเปวัลโลพังชักเก
2: আরো খলজং ইয়ারং কো চুমা নাপে নি মনা হা না বি বাগ পন খলং দং আছং নি নাপে নি গমন রং ডি বা ওয়া রং খলং নি বিমং কো চুনা সোনি মা দেং বাগা নি মনা জাহা রো বং বাত রং খলং কো মুন কুজা ডি বা চুনা ইয়া সাকিও বিওয়াল রং খল দং বরং কো জান থং থং নাপে নি মনা হা
1: মতেল জক ফমারাক নং নি চিং স্টুডিও নরে বাই এ আসাগ্রিও মাই মাই কো নক বাহা চম ইয়ানি গমন থালাতে আগানি উনাং হানি না নাং কো মতেলা আরো ইয়াকো খনাই খনা তুসি গবা সাকান্তি বা মায়াবা নামগুনি রংকো মানিং গিনক নিয়া কাদুয়া ফামারা পুসাতে নামকো চিং স্টুডিও এবানি না মতেলা
3: দম্বে ওয়ারিওনা সুঙ্গনি রম্পা চিরংকো গাবাতে আ ব্রিগতা এমান গ্রিওনা রে সটক পারামা দা কাঙ্গ পাকো রিয়াং না মানা আ ব্রি পাতাল দা কাওনা সোকাং আহন তাল দাল বেক বা গতং বল ফাংরাংকো নকেগেন গতং বল কো জার কে রিয়াংন দম্বে ওয়ারি খোদে বোলনি কক্ষমাও নং নাঙন আুয়াং ডাকাও নাকিগেন আছেক আগানতং আনিও খনা আগতা উকনা খ্রা খ্রা ওয়ারি সাম্বন গতং বোলবা দাল দালান দম্বে বিয়া ফুফংয়ে বৎফংয়ে দম্বে মিছকো বুগারক ফান্থেনি সেকাঙাগতা ছা ছা আব্রি খুছতন ওয়ারি বা বৎফ্রুয়াগতা খুংফ্রুয়াগতা রং খোল খোলগনি বাক্সা দম্বে বিয়া গতং বোলমাও